শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 4 জুলাই শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ে বৃহস্পতিবার নয়াদিল্লিতে তার ভারতীয় প্রতিপক্ষ নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠক শেষ

করেছেন। তিনি ভারতে নতুন ব্যবসা শুরুর জন্য প্রায় $12 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। আলোচনার পর তাকায়চি বলেন, জাপান ও ভারত একে অপরের শক্তিকে কাজে লাগিয়ে একাধারে শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে উঠবে। বর্তমান অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে এ ধরনের পারস্পরিক ও পরিপূরক সহযোগিতা গড়ে তোলা ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আজ প্রধানমন্ত্রী মোদী এবং আমি এই দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আমি পুনরায় নিশ্চিত করেছি যে আমাদের অনেক অভিন্ন লক্ষ্য রয়েছে। মোদী বলেন, আগামী 10 বছরের মধ্যে আমরা জাপান থেকে ভারতে বিনিয়োগ প্রায় 10 ট্রিলিয়ন ইয়েনে সম্প্রসারিত করব এবং এখানে বাণিজ্য করা জাপানি কোম্পানির সংখ্যা দ্বিগুণ করব। তাকায়চি পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি বলেন, দুই দেশ সেমিকন্ডাক্টর এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের মতো অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়াবে। তিনি আরও বলেন, উভয় দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রায় 130টি সহযোগিতা নথি বিনিময় করেছে। জাপান সরকার বিদেশি নাগরিকদের জন্য বসবাসের অনুমতিপত্র প্রক্রিয়ার ফি বৃদ্ধির একটি খসড়া প্রকাশ করেছে। স্থায়ী বসবাসের অনুমতিপত্র পাওয়ার ফি বর্তমানের 10,000 ইয়েন থেকে বাড়িয়ে 2,00,000 ইয়েন বা $1,200 বেশি করা হবে। অভিবাসন নিয়ন্ত্রণ আইনের সংশোধনী কার্যকর হওয়ার পর এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়। বর্তমানে বসবাসের অনুমতির নবায়ন বা পরিবর্তনের জন্য সরাসরি আবেদনের ক্ষেত্রে 6,000 ইয়েন এবং অনলাইনে 5,500 ইয়েন ফি নির্ধারণ করা হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ 3 মাস থাকার ক্ষেত্রে সরাসরি এবং অনলাইনে উভয় ক্ষেত্রেই ফি বাড়িয়ে 10,000 ইয়েন করা হবে। 1 বছর থাকার জন্য কাউন্টারে ফি বাড়িয়ে 33,000 ইয়েন এবং অনলাইনে 27,000 ইয়েন করা হবে। 5 বছর বা তার বেশি সময় থাকার ক্ষেত্রে ফি কাউন্টারে 75,000 ইয়েন এবং অনলাইনে 65,000 ইয়েন করা হবে। সরকার শুক্রবার থেকে জনগণের কাছ থেকে এ বিষয়ে মতামত আহ্বান শুরু করবে এবং 1 অক্টোবরের মধ্যে পরিকল্পনাটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে। আইনমন্ত্রী হিরাগুচি হিরোশি সাংবাদিকদের বলেন যে জাপানে বিদেশি বাসিন্দাদের সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়েছে এবং অভিবাসন ও বসবাসের পদ্ধতির সুষ্ঠু ব্যবস্থাপনার খরচ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তিনি এও বলেন যে পর্যাপ্ত আর্থিক সম্পদ নিশ্চিত করার জন্য বিদেশি নাগরিকদেরও এই আর্থিক বোঝা কিছুটা বহন করতে বলা প্রয়োজন। বৃহস্পতিবার টোকিওতে লেনদেনের শেষ দিকে ডলারের বিপরীতে জাপানি মুদ্রার মূল্যমানে কিছু আকস্মিক পরিবর্তন দেখা গেছে। এটি সাময়িকভাবে 1 ইয়েনের চেয়ে বেশি শক্তিশালী হওয়ার পর আবার দুর্বল হয়ে পড়ে। দিনের বেলায় ইয়েনের লেনদেন 162-র নিম্ন পরিসরে ছিল, তবে বিকেল 5টার কিছুক্ষণ আগে 5 মিনিটের মধ্যে এটি লাফিয়ে 161.1-এর স্তরে পৌঁছে যায়। এরপর বিকেল 5টায় তা দুর্বল হয়ে 161-এর মাঝামাঝি স্তরে নেমে আসে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। পুরুষদের ফুটবল বিশ্বকাপ থেকে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাপানের প্রধান কোচ মোরিয়াসু হাজিমে। বলেন, ব্যক্তিগত যোগ্যতা এবং দলগত কৌশল উভয়ই এখনও উন্নত করতে হবে। বৃহস্পতিবার স্কোয়াড নিয়ে জাপানে ফিরে আসেন মোরিয়াসু। তিনি জাপান ফুটবল সমিতির সভাপতি মিয়ামোতো সুনেয়াসু এবং জাতীয় দলের পরিচালক ইয়ামামোতো মাসাকুনির সাথে একটি সংবাদ সম্মেলনে অংশ নেন। নকআউট পর্বের প্রথম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে 2-1 গোলে হেরে প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে জাপান। মোরিয়াসু বলেন, তিনি কেবল তাঁর কৃতজ্ঞতাই প্রকাশ করতে পারেন। তিনি বলেন, বিশ্বকাপ জুড়ে এবং টুর্নামেন্টের প্রস্তুতি পর্বে অসংখ্য সমর্থক যারা দলকে উৎসাহিত করেছেন ও পাশে দাঁড়িয়েছেন, তাদের কারণেই জাপানি দলটি সাহসের সাথে বিশ্বের অন্যান্য দলের সাথে মোকাবিলা করতে পেরেছে। মোরিয়াসু বলেন, বিশ্ব সেরাদের মুখোমুখি হয়ে তিনি অনুভব করেছেন যে জাপানি ফুটবল এ পর্যন্ত যা গড়ে তুলেছে তা দিয়ে দেশটি বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করতে সক্ষম। মোরিয়াসু আরও বলেন, তিনি এই বিশ্বাসে উপনীত হয়েছেন যে ক্রমাগত উন্নতি করতে থাকলে জাপান শেষ পর্যন্ত বিশ্বসেরা হয়ে উঠতে পারবে। জাপানের প্রধান কোম্পানিগুলোর কর্মীরা চলতি গ্রীষ্মে রেকর্ড পরিমাণ বোনাস পেয়েছেন। 45 বছর আগে তুলনামূলক তথ্য প্রকাশ শুরু করার পর এই প্রথম গড় বোনাসের পরিমাণ 10 লক্ষ ইয়েনের সীমা অতিক্রম করেছে। জাপান বাণিজ্য ফেডারেশন বা কেইদান রেনের এক সমীক্ষায় দেখা গেছে যে জাপানের প্রধান কোম্পানিগুলোতে গ্রীষ্মকালীন বোনাসের গড় পরিমাণ ছিল 10,08,706 ইয়েন বা $6,250-এর বেশি। ইয়েনের হিসাবে এই পরিমাণ গত বছরের তুলনায় 1.88% বেশি, যা টানা পঞ্চমবারের মতো বৃদ্ধি। ব্যবসায়িক গ্রুপটি 500 বা তার বেশি কর্মী রয়েছেন এমন 112টি প্রধান কোম্পানির ওপর একটি জরিপ চালায়। মোটরগাড়ি ও ইস্পাতসহ 5টি খাতে বোনাস কমেছে, তবে অন্য 14টি শিল্প খাতে তা বেড়েছে। অলৌহজাত ধাতু খাতে 18% এবং খাদ্য খাতে 10% বেশি বৃদ্ধি পেয়েছে। জাপান বাণিজ্য ফেডারেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিত্যা হিদেশি বলেন যে ব্যবসা ভালো চলায় কোম্পানিগুলো কর্মীদের এই বোনাস দেয়। তিনি বলেন, নিয়মিত মাসিক বেতন বৃদ্ধি বোনাস পর্যন্ত বিস্তৃত হয়েছে, যা সার্বিকভাবে উচ্চ ফলাফলে অবদান রেখেছে। নিত্যা আরও বলেন যে কিছু প্রতিষ্ঠান কর্মীদের অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়া রোধ করতে বড় অঙ্কের বোনাস দিয়ে থাকতে পারে। টোকিওর কেন্দ্রীয় শিবুয়া ওয়ার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নিয়ম অনুযায়ী যত্রতত্র আবর্জনা ফেলার জন্য জরিমানা চালুর প্রথম মাসেই 300টিরও বেশি ঘটনায় এটি আরোপ করা হয়েছে। গত 1 জুন থেকে শিবুয়া ওয়ার্ড, রাস্তা, পার্ক ও অন্যান্য স্থানে আবর্জনা ফেলার জন্য 2,000 ইয়েন বা প্রায় $12.4 জরিমানা আরোপ শুরু করে। কর্মকর্তাদের ভাষানুযায়ী প্রধানত শিবুয়া ও হারাজুকু ট্রেন স্টেশনের আশেপাশের ব্যস্ত এলাকাগুলোতে ফেলে রাখা আবর্জনার পরিমাণ বৃদ্ধির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়ার্ড কর্তৃপক্ষ জানাচ্ছে, ওয়ার্ডের কর্মচারীসহ প্রায় 50 জন কর্মী দিন রাত টহল দিয়ে 30 জুন পর্যন্ত 324টি ঘটনায় জরিমানা আরোপ করেছেন।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। প্রিয় বন্ধু, আশা করি আজও আপনারা এই অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন। সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাবো চিঠি ও ফেসবুক কমেন্ট, বলবো কাঞ্জি কুইজ সম্পর্কে, পুনঃপ্রচার করব সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির পঞ্চম পর্ব, এছাড়া টোকিওর বর্ষাকাল নিয়ে হবে এক টুকরো আড্ডা। বন্ধুরা, অনুষ্ঠানের পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকুন। উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।
0: আজ আমরা জুন মাসের শেষ রবিবাসরীয় আসরটি সাজিয়ে নিয়ে এসেছি। কেটে গেল 2026-এর প্রথম ছ মাস, কত তাড়াতাড়ি দিন চলে যায় বলুন তো।
1: হ্যাঁ অজন্তাদি, আমিও সে কথাই ভাবছিলাম। আজকাল যেন বছরগুলো আসেই চোখের নিমেষে কেটে যাওয়ার জন্যে।
0: সে আর বলতে।

0: শুরু হতে না হতেই শেষ। শুনতে শুনতে বন্ধুরা হয়তো ভাবছেন, এত তাড়াতাড়ি দিন কেটে যাওয়া বোধহয় অজন্তাদির পছন্দ নয়। ঠিক ধরেছেন, একেবারেই পছন্দ নয়, বরং একটু রয়ে শুয়ে যদি কাটত বেশ হতো। কিন্তু সময়ের সাথে দৌড়নোই তো এখনকার নিয়ম, তাই চলুন আর দেরি না করে একে একে আজকের আয়োজনগুলোর দিকে নজর দিই। আচ্ছা, ভাবছিলাম আজ কাঞ্জি কুইজ দিয়ে আরম্ভ করলে কেমন হয়।
1: বেশ তো, তাই করা যাক, কাঞ্জি কুইজ দিয়েই শুরু হোক তাহলে। বন্ধুরা হয়তো লক্ষ্য করেছেন, 9 এপ্রিল বৃহস্পতিবার আমাদের ফেসবুক পেজে পোস্ট করা কাঞ্জি কুইজে বরাবরের মতো দুটি কাঞ্জি পোস্ট করা হয়েছে। এই কাঞ্জি কুইজে বলা হয়েছে, এই বাক্যটির অর্থ হল, আমার জন্মদিনে আমি ফুলের তোড়া পেয়েছি।
0: পোস্টকৃত দুটি কাঞ্জির মধ্যে প্রথমটি অর্থাৎ লাল কাঞ্জিটি হল কুইজের সঠিক উত্তর। এই কাঞ্জির উচ্চারণ হল
2: হানা হানা,
0: কাঞ্জির অর্থ হল ফুল।
1: এই কুইজের দ্বিতীয় কাঞ্জি অর্থাৎ নীল রঙের কাঞ্জির উচ্চারণ হচ্ছে
2: খুসা,
1: আর
2: খুসা
1: কাঞ্জির অর্থ হচ্ছে ঘাস।
0: এই কাঞ্জি অক্ষরগুলোর উপরের অংশ দেখতে প্রায় একই রকম হলেও নিচের অংশ দেখতে একেবারেই আলাদা এবং এদের অর্থ একদম আলাদা।
1: 9 এপ্রিলের এই কাঞ্জি কুইজের সঠিক উত্তর দিয়েছেন মেহেদী হাসান মামুন, দেবাশিস গোপ এবং এস এস নিপ্পন পাঠ। বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এবারে চিঠি ও ফেসবুক কমেন্ট। রবিবারের আসর নিয়ে মতামতগুলো পড়ে শোনাচ্ছি। 18 জানুয়ারির আসরে আমরা অন্যান্য আয়োজনের পাশাপাশি বাংলাদেশি কৃষিবিজ্ঞানী জিয়াউল করিমের একটি সাক্ষাৎকার প্রচার করেছিলাম। এই কৃষিবিজ্ঞানীকে নিয়ে এনএসকিউ ওয়ার্ল্ড জাপানের জাপানোলজি প্লাস ভিডিও ডকুমেন্টারি সিরিজের যে পর্বটি তৈরি হয়েছে, অনুষ্ঠানে তা নিয়ে কিছু আলোচনাও করা হয়েছিল। পূর্ব বর্ধমানের হাটশিমলা সমুদ্রগড়ের প্রদীপ বসাক ফেসবুকে এক মন্তব্যে গোটা আসরটি খুব উপভোগ করার কথা জানানোর পরে চিঠিতে এ নিয়ে আরও লিখেছেন। সেই চিঠির একটি অংশ পড়ে শোনাচ্ছি।
0: বাংলাদেশি কৃষিবিজ্ঞানী জিয়াউল করিমের সাথে আপনাদের আলাপন শুনে আমি গভীরভাবে আপ্লুত হয়েছি। তার কথা, তার অভিজ্ঞতা ও তার স্বপ্ন সব মিলিয়ে যেন দেশের মাটির গন্ধ আর জাপানের আধুনিকতার মধ্যে সেতুবন্ধন তৈরি হল। এ যেন হৃদয় ছুঁয়ে যাওয়া এক অনুভূতি যা তৃপ্তিতে ভরিয়ে তোলে মন। শ্রোতাদের চিঠি ও ফেসবুক কমেন্ট পাঠের অংশটিও ছিল খুব আবেগঘন। দূর দূরান্তের মানুষগুলো যখন এক সুতোয় গাঁথা হয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করে, তখন সত্যিই মনে হয় রেডিও এক অদৃশ্য সেতু যা হৃদয়কে হৃদয়ের সাথে যুক্ত করে। আর সেই মুহূর্তে আমার নিজের লেখা ফেসবুক কমেন্ট যখন অনুষ্ঠানে সামিল হতে শুনলাম, তখন বুকের ভেতরটা আনন্দে কেঁপে উঠল। মনে হলো আমিও এই অনুষ্ঠানের একটি অংশ। কাঞ্জি কুইজের অংশটি আমার জাপানি ভাষা শেখার আগ্রহ বাড়িয়ে দিচ্ছে।
1: ধন্যবাদ বন্ধু, সুন্দর চিঠির জন্য। এরপর 25 জানুয়ারির আসর প্রসঙ্গে আকবর হায়দার কিরণের ফেসবুক কমেন্ট পড়ে মনে হয়েছে, ওই আসরে চিঠি ও কমেন্টের সংখ্যা কম থাকার ব্যাপারটি তার মনোপুত হয়নি। হ্যাঁ বন্ধু, ওই আসরে চিঠি ও কমেন্ট পড়ার জন্য আমাদের হাতে সময় তেমন ছিল না।
0: তবে এর পরের সপ্তাহ অর্থাৎ 1 ফেব্রুয়ারির আসরেই কিন্তু আমরা তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যতটা সম্ভব বেশি করে চিঠি ও ফেসবুক কমেন্ট পড়ে।
1: হ্যাঁ ঠিক বলেছেন দিদি, ওই আসরে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল সেৎসুবুন নামে পরিচিত জাপানের একটি ঐতিহ্যবাহী উৎসব নিয়ে আলোচনাও। আসরটি ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন দীপক কুমার দাস। প্রদীপ বসাকের পোস্ট দেখে মনে হচ্ছে আসরটি তারও ভালো লেগেছে।
0: আর দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থেকে দেবাশিস গোপ চিঠিতে লিখেছেন, ফেসবুক কমেন্ট, চিঠিপত্র এবং সেৎসুবুন সম্পর্কে শুনে খুব খুশি হয়েছি। রবিবারের অনুষ্ঠানটি তথ্য সমৃদ্ধ এবং আকর্ষণীয়। এই অনুষ্ঠান জাপানকে জানতে সাহায্য করে।
1: মতামতের জন্য সকল বন্ধুদের অশেষ ধন্যবাদ। আশা করছি আপনারা আজকের আসনেও আমাদের লিখবেন। এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। 11 জুন আমাদের ফেসবুক এবং ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে একটি ভিডিও ক্লিপ, যার শিরোনাম আমামি ওশিমা দ্বীপের উপকূলে প্রবালের প্রজনন শুরু হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জাপানের কাগোশিমা জেলার আমামি ওশিমা দ্বীপের উপকূলবর্তী সমুদ্রে প্রবাল ডিম ছাড়তে শুরু করেছে।
0: বন্ধুরা, এই ক্লিপটি অবশ্যই দেখুন, 37 সেকেন্ডের ক্লিপ। আমি দেখেছি মন্ত্রমুগ্ধের মতো এবং বিস্মিত হয়েছি। জলে প্রবালের অজস্র ডিম ভাসছে ঝাঁকে ঝাঁকে। প্রকৃতির মধ্যে যে কত বিস্ময় লুকিয়ে থাকে এ তারই এক নিদর্শন। ভালো লেগেছে আমামি সামুদ্রিক প্রাণী গবেষণা সমিতির প্রধানের কথাগুলো, যেখানে তিনি বলেছেন যে এই দৃশ্যটি তার চেরি ফুলের বৃষ্টির মতো লাগে এবং এর মধ্যে তিনি জীবনী শক্তি অনুভব করেন।
1: হ্যাঁ, একেবারে আমার মনের কথাটি যেন তিনি বলেছেন। বন্ধুরা, ক্লিপটি আপনারাও দেখুন অবশ্যই, এবং দেখে কি মনে হলো আমাদেরকে অবশ্যই জানাবেন।
0: সকাল থেকে আকাশে কালো মেঘের ঘনঘটা, পথের ধারে ফুটে থাকা নানা রঙের থোকা থোকা আজিসাই বা হাইড্রেঞ্জিয়া ফুল, আর রিমঝিম বৃষ্টির শব্দ, টোকিওতে বসেও এই পরিবেশ যেন মনটাকে উদাসী হাওয়ায় ভাসিয়ে নিয়ে যায় মেঘদূত কাব্যের দৃশ্যপটে, যেখানে আষাঢ়ের প্রথম দিবসে পর্বতশৃঙ্গে জমে ওঠা মেঘকে দূত হিসেবে কল্পনা করেছিলেন কবি কালিদাস, দৈতের বিরহবার্তা বিরহিণীর কাছে পৌঁছে দেওয়ার জন্য। বাংলা ক্যালেন্ডারে আষাঢ়ের প্রথম দিবস পেরিয়ে গেছে কিছুদিন আগেই, তবু টোকিওতে বসে বছরের এ সময়ে আকাশে বর্ষা ঋতুর সজল ঘন মেঘ দেখে মনে ভেসে ওঠে প্রতীক্ষার এক চিরন্তন প্রতীকী সুর, আবার একই সাথে হৃদয়ে নেচে ওঠে ময়ূরের মতো। তো হাসান ভাই, বর্ষা নিয়ে আপনার কিছু বলার নেই?
1: হ্যাঁ অজন্তাদি, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাস হলো বর্ষা ঋতুর প্রথম মাস, যা শুরু হয় জুনের মাঝামাঝি এবং চলে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত।
0: ঠিক তাই।
1: এদিকে টোকিও এবং আশেপাশের অঞ্চলে সাধারণত জুনে মাসখানেকের জন্য বর্ষা ঋতুর আগমন ঘটে, সেদিক দিয়ে কিছুটা মিল আছে, তাই না?
0: হ্যাঁ, আবার দেখুন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে যখন বর্ষা আসে তখন গ্রীষ্মের দাবদাহে সাধারণ মানুষের প্রাণ অতিষ্ঠ, তাই তাপহরা তৃষাহরার সঙ্গসুধা পাওয়ার জন্য সকলের প্রাণ ব্যাকুল। এদিকে টোকিওতে কিন্তু গ্রীষ্মের দাবদাহ তখনও শুরুই হয় না, তবু বলবো টোকিওতে বর্ষার আগমন তাপহরা তৃষাহরার সঙ্গসুধা পাওয়ার আশায় না হলেও বর্ষাকাল এখানেও কাঙ্ক্ষিত।
1: আর বাঙালির জীবনে তো বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত রোমাঞ্চ।
0: ঠিক বলেছেন।
1: আষাঢ় শ্রাবণ মাসের সাথে বাঙালির সংস্কৃতি ও সাহিত্য গভীরভাবে জড়িত। মেঘ, বৃষ্টি, কদম ফুল, ধান রোপণ এবং বর্ষার গান, সব মিলিয়ে বর্ষার প্রকৃতির এক অনন্য রূপ।
0: ঠিক বলেছেন। আমার কি মনে হয় জানেন, বর্ষা মানুষকে প্রকৃতির আরো কাছে নিয়ে আসে। বর্ষা শুধু একটি ঋতু নয়, এটি প্রকৃতির নবজাগরণের প্রতীক। বাংলার বর্ষাই হোক কিংবা জাপানের সুইয়ু, বৃষ্টির স্নিগ্ধ স্পর্শ কিন্তু দুই দেশেই এক এবং তা মানুষকে নতুন আশায় নতুন প্রাণে উদ্বুদ্ধ করে। হাসান ভাই, টোকিওতে বর্ষাকাল আপনার কেমন লাগে বলুন তো, দেশের সঙ্গে তুলনা করলে কোনো পার্থক্য অনুভব করেন কি?
1: দিদি, যেহেতু বাংলাদেশের সন্তান আমি, তাই বর্ষা আমায় সবসময় ভীষণভাবে উদ্বুদ্ধিত করে, যেমনটা আপনি বলছিলেন। আর তাই টোকিওতে বর্ষার আগমনে আর 10টা বাঙালির মতো আমিও বেশ রোমাঞ্চ বোধ করি।
0: আচ্ছা,
1: তবে ঢাকার সাথে টোকিওর বর্ষা পার্থক্য করাটা বেশ কঠিন। আমার কাছে মনে হয়েছে এখানে বর্ষায় টিপটিপ বৃষ্টি সারাদিন ধরে পড়তে থাকে, অন্যদিকে ঢাকায় যেমনটি আমরা দেখি অল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত, সেই প্রবণতা আমার কাছে মনে হয়েছে এখানে কম। মানে আমি বলতে চাইছি, দিনভর বৃষ্টি এখানেও হয়, বর্ষার সৌন্দর্য এখানেও অসাধারণ, তবে আমাদের দেশে অল্প সময়ে হুড়মুড় করে প্রচুর বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি আমি এখানে কিছুটা কমই দেখেছি দিদি।
0: আচ্ছা, মেঘের গুরু গুরু ডাক, এটা আপনি মিস করেন না? আমি কিন্তু ভীষণ মিস করি।
1: আমাদের দেশে যেমনটা হয়, প্রচন্ড বজ্রপাত, প্রচন্ড শব্দ, তারপর ঠান্ডা বাতাস বয়ে যাওয়া, সেই অনুভূতিগুলো এখানে,
0: মেঘের ডাকটা আমি ভীষণ মিস করি।
1: ঠিকই বলেছেন আপনি।
0: তো যাই হোক, এবারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আমাদের বন্ধুদের কাছে জানতে চাইব কেমন কাটাচ্ছেন আপনারা বর্ষাকাল। আপনাদের অভিজ্ঞতা ও অনুভূতি চিঠি আমরা রবিবারের আসরে পড়ে শোনাবো। তাছাড়া রেকর্ড করে ভিডিও বার্তাও পাঠাতে পারেন, যা অনুষ্ঠানে বাজিয়ে শোনানো হবে। তাহলে বন্ধুরা, অপেক্ষায় রইলাম। হ হাওড়ার রাজখোলা থেকে মতিন উদ্দিন সিদ্দিকী লিখেছেন যে আমাদের বিভাগ থেকে পাঠানো পিকচার পোস্টকার্ড সংগ্রহ করতে ভালোবাসতেন তিনি।

0: হ্যাঁ বন্ধু, জাপানি পিকচার পোস্টকার্ডের ভক্ত অনেক শ্রোতাই করোনা মহামারীর আগ অবধি দীর্ঘদিন পাঠানো হয়েছে। সাধারণত শ্রোতাদের চিঠির উত্তরে পাঠানো হতো। এরকম বেশ কিছু পোস্টকার্ড আপনার কাছে সযত্নে রক্ষিত হচ্ছে জেনে ভালো লাগলো।
1: এদিকে নিয়মিত রবিবারের আসর শুনে উপভোগ করার কথা জানিয়েছেন মুর্শিদাবাদের বাপি সরকার। একই কথার প্রতিধ্বনি করেছেন দক্ষিণ দিনাজপুরের দেবাশিস গোপ। লিখেছেন মুকুল সর্দার, জসীমউদ্দিন রাজা এবং তপতী সরকার। আপনাদের জানাই, এখন রবিবার প্রচারিত অনুষ্ঠান তার পরের সপ্তাহের শনিবার পুনঃপ্রচার করা হয়। তাই কোনো রবিবার যদি অনুষ্ঠান শুনতে না পারেন, সেক্ষেত্রে ওই অনুষ্ঠান পরের সপ্তাহের শনিবার শুনে নিতে পারেন।
0: বিশ্বের সর্বসাম্প্রতিক খবর জানতে NHK ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের ওয়েবসাইট ভিজিট করার জন্য আহ্বান জানানো হয়েছিল ফেসবুকে 11ই মের এক পোস্টে। উত্তরে নূর আলম লিখেছেন, আমি নিয়মিত ভিজিট করি এবং খবর পড়ি, ভালো লাগে। ধন্যবাদ বন্ধু, চিঠি ও ফেসবুক কমেন্টের জন্য আপনাদের সকলকেই, বন্ধুদের সকলকেই অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবারে পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন 3-র পঞ্চম পর্ব, যার শিরোনাম প্রবল দমকা হওয়ার ব্যাপারে যথেষ্ট সচেতন থাকুন।
2: সহজে জাপানি ভাষা প্লাস আবহাওয়ার খবর জেনে নিজেকে নিরাপদ রাখুন। সবাই কেমন আছেন? আমি চন্দ্রলেখা পাণ্ডে।
3: সবাইকে শুভেচ্ছা, আমি সঙ্গীতা রাজবংশী দাস। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত দুর্যোগ সংক্রান্ত তথ্য আবহাওয়ার খবরের মাধ্যমে বুঝতে সাহায্য করব।
2: আজ আমরা দমকা হাওয়া এবং টর্নেডো সম্পর্কিত কিছু অভিব্যক্তি শিখব।
3: জাপানেও টর্নেডো আঘাত হানে, যার ফলে ট্রেন লাইনচ্যুত হওয়া এবং বাড়িঘর ধ্বংসের মতো নানা ক্ষয়ক্ষতি হয়। এ কারণে টর্নেডো সম্বন্ধে যথেষ্ট সতর্কতা প্রয়োজন।
2: আসুন আবহাওয়ার পূর্বাভাসের একটি নমুনা সংবাদ শোনা যাক।
4: 今日の午後は大気の状態が不安定になりそうです。落雷や竜巻などの激しい突風に十分注意してください。
2: এখানে কি বলা হচ্ছে দেখা যাক।
4: 今日の午後は大気の状態が不安定になりそうです。
2: আজ দুপুরের পর থেকে বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অস্থিতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।
3: মানে হল বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অস্থিতিশীল। এটি এমন অবস্থাকে বোঝায় যখন উষ্ণ বাতাস ঠান্ডা বাতাসের নিচে থাকে, অথবা যখন উষ্ণ বাতাস এবং ঠান্ডা বাতাস একে অপরের পাশে থাকে।
2: পরবর্তী বাক্যে যাওয়া যাক। বজ্রপাত এবং টর্নেডোর মতো প্রবল দমকা হাওয়ার ব্যাপারে যথেষ্ট সচেতন থাকুন।
4: রাকুরাই
3: মানে হল বজ্রপাত এবং
4: তাৎসুমাকি
3: মানে টর্নেডো,
4: তোপ্পু
3: মানে দমকা হাওয়া, আর
4: জুবুন চুইস্তে কুদাসাই
3: অর্থ যথেষ্ট সচেতন থাকুন।
2: মানে হল করুন। ঠিক আছে, আসুন পরের বাক্যটি দেখা যাক।
4: 急に周囲が暗くなったり冷たい風が吹いたりするなど発達した積乱雲が近づく兆しがある場合。
2: যখন আপনার চারপাশে হঠাৎ অন্ধকার হয়ে যাওয়া বা ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার মতো পূর্ণগঠিত কিউমুলোনিম্বাস মেঘ ঘনিয়ে আসার লক্ষণগুলো দেখা যায়।
4: হাত্তাৎসুষ্টা
3: অর্থ পূর্ণগঠিত এবং
4: সেকিরাংউন
3: মানে হল কিউমুলোনিম্বাস মেঘ।
2: এবারে এর পরের অংশ,
4: গানজোনা তাতেমোনোনি হিনান সুরু নাদো শিতে আনজেন ও কাকুহো সুরু ইয়োনি শিতে কুদাসাই।
2: মজবুত কোনো দালানে আশ্রয় নেওয়ার মতো পদক্ষেপ গ্রহণ করে আপনার নিরাপত্তা নিশ্চিত করুন।
4: গানজোনা তাতেমোনো
3: মানে মজবুত দালান,
4: হিনান
3: অর্থ হল আশ্রয় নেওয়া বা নিরাপদ স্থানে সরে যাওয়া, আর
4: আনজেন ও কাকুহো সুরু ইয়োনি শিতে কুদাসাই
3: মানে হল

0: আপনার নিরাপত্তা নিশ্চিত করুন। এখানে লোকজনের প্রতি আহ্বান জানানো হচ্ছে বাক্যাংশটি ব্যবহার করে।
1: আপনার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিন। যেমন, আপনি যদি কোনো দালানের ভেতরে থাকেন তাহলে পর্দাগুলো টেনে দিন এবং জানলা থেকে দূরে সরে যান। এবার আমরা বজ্রপাত এবং দমকা হাওয়ার সাথে সম্পর্কিত কিছু শব্দ এবং বাক্যাংশের সাথে পরিচয় করিয়ে দেব।
0: আবহাওয়া এজেন্সি টর্নেডো সম্পর্কিত তথ্য ঘোষণা করে কয়েকটি ধাপে। প্রথমে, টর্নেডো সৃষ্টি হওয়ার এক বা আধা দিন আগে তা বা আবহাওয়ার তথ্যতে প্রকাশিত হয়, অথবা টর্নেডোর মতো প্রবল দমকা হওয়ার আশঙ্কা, এ জাতীয় অভিব্যক্তি ব্যবহার করা হয়। এরপর আঘাত হানার কয়েক ঘন্টা আগে বা বজ্রঝড় থেকে সতর্ক থাকার পরামর্শ জারি করা হয়, বা বজ্রপাত এবং বা শিলাবৃষ্টির পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে এ সময়ে বা টর্নেডো শব্দটি স্পষ্টভাবে ব্যবহার করা হয়। সবশেষে বা টর্নেডো থেকে সতর্ক থাকার পরামর্শ জারি করা হয়। এর মাধ্যমে লোকজনকে সতর্ক করা হয় যে কোনো মুহূর্তে টর্নেডোর মতো প্রবল দমকা হাওয়া আঘাত হানতে পারে।
1: কালো মেঘ ঘনিয়ে আসা, বজ্রপাত এবং ঠান্ডা বাতাসের মতো টর্নেডো সৃষ্টি হওয়ার লক্ষণগুলো দেখলেই আমাদের খুব সতর্ক হতে হবে। বেশ, আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে আমরা দমকা হাওয়া এবং টর্নেডো সম্পর্কিত কিছু অভিব্যক্তি শিখেছি।
0: ঠিক আছে, পরের পর্বে আবার দেখা হবে।
1: সায়োনারা।
2: দেখতে দেখতে আমাদেরও সময় হলো আসর থেকে বিদায় নেওয়ার। বন্ধুরা, কথা হবে আবার আগামী সপ্তাহের আসরে। আজকের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো জানার অপেক্ষায় থাকবো। কিন্তু সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
3: সায়োনারা।